আমি এতে যত্ন গির্বাম বাদেম না সদর যত্ন চাওয়ার শেষ যত্ন চাইয়ে ও যত্ন গির্বাম।